0: आज तुमको भाभी
1: दान बारी उन फिर मामा ना यू करा मन जैसे मामा ना उन फिर ने न्यू तम मिला ने संतरा ट्वीट अने फसीती औरी ना मिशन तुपुन से हो माना गन तान कते माना वास्तव में ना रुफ्तु ना फंस कहाँ ना गन दिन फंगा लिपेनी लिपेनी रिपब्लिक यम भाई तू
2: Ary opitreo mihintsana no misirisiry amin'io nefa tsy anazy io fa anay misy akta dia vanta mazava tsara fangatanana taondry zareo meo hanampy ny anjaranay na midiny tsy anazy io tany io fa anay ary tsy manaiky mihintsy izahay na inona na inona ka mampakatra aminareo lehibe any amin'ny faratampiny hidinay jere akaiky dia akaiky nyity tsirariny izay atao anay rahonana izahay satria ry zareo manambola tsy manaiky izahay tsy manaiky izahay tompoko ho samborona izahay ho rahonana ho gadraina satria izy manambola be tsy akenay izany tompoko
3: zany anile le partage a dikan'izay miverina aminay tanteraka ny taninay any ambany rehefa niverina aminay le pavion nefa tonga dia misy a mpanambola tapaka koa fa miseho a na vita titre borne titre aminy ono hoe le tany nefa ny tany tao anatin'ny romby folo taona ny adina tsy possible ny tokony hisy hoe havita borne titre ary io tany io koa mplisin'izay misy a pronotation any amin'ny domaine tany tsy azo midy a matoa misy an'izay zavatra zay fomba hoana zany na havita borne titre an'io
4: notation koa moa fa mipetraka ohatr'izay hoe tsy azo midy ity tany eto tany fosy quatre ty de nefa mbola nisy ny faritra de agnay ao agnatin'ny vila mafinaritra de io vila mafinaritra io a navadika anakehitriny a nataony soanatolotra ie nataony soanatolotra io de zay zany ro afahandreo mizarazara ny asanareo fitsarana eto amin'ny faritanin'ny fianarasoa ny ambara tonga fahefana rehetra rehetra rehetra ary miasa anao président Razoel mba hijery akaiky an'ity zavatra ity
0: Sotra tombokolahy, sotra tombokovavy.